0: সোশ্যাল মে হোয়াটসঅ্যাপ পফলে বা পোটা বসে বা দেই লা যা আর বই লা যা আর লোকে জেতনা ঢের প্রশ্ন বা আবি কে সময় মে তো লোকে উত্তর দেই লা যা কেসে কেসে করে কে চাই কোন চি সলাম মশওয়ারা লে কে চাই খরিদে সে আগে সব চিজ রাইট ইনফরমেশন জেসে বই লা যা সব সমাজ লেনি মন সে বোলা পুছো আগে তব বাদ মে পুছবে তো ব্যর্থ রহি পিতু আগে সমাজ
1: দেরি হো যায়
0: আগে সব চিজ তব খরিদারি করানি মন সে সচেত হো করকে তব খরিদারি করি সা
1: तो हमने के ई प्रोग्राम के यही लक्ष्य है कि हमने के अपने ग्राहक लोग के बतावत हैं ताकि जैसे आप लोग ध्यान दें एक खरीदारी करे से आगे। तो फिलहाल एक और ब्रेक का देर से गुजारिश है कि गाना चलाएं।